0: নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার রাউরকেলা এফএম ব্যান্ড ১০২.৬ মেগাহার্জ বিকাশ ধারা কার্যক্রম কু। কার্যক্রমর প্রযোজনায় বসন্ত কুমার স্বাইঁ এবং কার্যক্রমর উপস্থাপনায় মু আপনার রেডিও সাথী মধুস্মিতা। শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমর বিষয়বস্তুটি হচ্ছে তম্বাকু মুক্ত জীবন সুস্থ ভবিষ্যতর পথ। বন্ধু, প্রতিবর্ষ মে 31 তারিখে সমগ্র বিশ্বরে ওয়ার্ল্ড নো টবাকু ডে পালন করা যায়। এই দিবসর মূল উদ্দেশ্য হচ্ছে তম্বাকু সেবনর কুপ্রভাব সম্পর্কে লোকমানকু সচেতন করাইবা এবং গোটিয়ে সুস্থ তম্বাকু মুক্ত সমাজ গঠন পাই সমস্তকু প্রেরিত করিবা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1987 এই দিবস পালনর আরম্ভ করেছিলা। আজির দিনরে তম্বাকু সেবন এক বিশ্বস্তরীয় স্বাস্থ্য সমস্যার রূপ নেই সারিছি। তম্বাকু বিভিন্ন রূপরে ব্যবহৃত হয়ে থাকে, যেমতিকি সিগারেট, বিড়ি, গুটকা, খৈনি, জর্দা, পান মশলা ইত্যাদি। কেহি কেহি এহাকু আদত বা ফ্যাশন ভাবরে মধ্যে নিয়ন্তি, কিন্তু ধীরে ধীরে এহা জীবনকু নষ্ট করে দিয়ে। তম্বাকুরে নিকোটিন নামক গোটিয়ে বিষাক্ত দ্রব্য থাকে, যাহা মানুষকু আসক্ত করে দিয়ে। তম্বাকু সেবন দ্বারা মানুষ শরীরর প্রায় প্রত্যেক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর প্রভাবে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুস রোগ, শ্বাসকষ্ট, স্ট্রোক ভলি গুরুতর রোগ সৃষ্টি হুয়ে। বিশেষ করে মুখ ক্যান্সার বা আমি যাহাকু কহুছে মাউথ ক্যান্সার এবং ফুসফুস ক্যান্সারর প্রধান কারণ হচ্ছে এই তম্বাকু। আজ অনেক যুবক যুবতী অত্যন্ত অল্প বয়সে তম্বাকুর আসক্তির পড়ি নিজ ভবিষ্যৎকু মধ্যে অন্ধকার করুচন্তি। ঘরে বা সাধারণ স্থানরে কেহি ধূম্রপান কলে তার ধূয়া শিশু, মহিলা এবং বৃদ্ধমানক শরীরকু মধ্যে ক্ষতি করে। তেণু তম্বাকু বিরোধী সচেতনতা কেবল ব্যক্তিগত নুহে, সামাজিক দায়িত্ব মধ্যে অটে। তম্বাকু সেবনর অর্থনৈতিক কুপ্রভাব মধ্যে অধিক। লোকমানে নিজ আয়ের গোটিয়ে বড় অংশ তম্বাকু উপরে খরচ করন্তি। পরে রোগ হলে চিকিৎসা পাই মধ্যে অধিক টাকা খরচ হুয়ে। এহা দরিদ্র পরিবার মানক উপরে অধিক ভার পকায়। এইপরি ভাবরে তম্বাকু শরীর সহিত অর্থনীতিকু মধ্যে ক্ষতি করে থাকে। আজির সময়রে ছাত্রছাত্রী এবং যুবপিঢ়ি মানক মধ্যে তম্বাকু সেবন গোটিয়ে চিন্তাজনক বিষয়। সঙ্গদোষ হেউ, চলচ্চিত্রর প্রভাব হেউ বা ফ্যাশন, মানসিক চাপ যুবক যুবতী মানুষ এই খারাপ আদত দিগরে আকর্ষিত করুচি। তেণু অভিভাবক, শিক্ষক এবং সমাজকু এহা বিরোধে সচেতন হেবা নিহাতি আবশ্যক। সরকার মধ্যে তম্বাকু নিয়ন্ত্রণ পাই বিভিন্ন পদক্ষেপ নেউচন্তি। সার্বজনীন স্থানরে ধূম্রপান নিষেধ, তম্বাকু প্যাকেটরে সতর্কবাণী, বিজ্ঞাপন নিষেধ এবং সচেতনতা কার্যক্রম এহার অংশ। বিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন সংগঠন মাধ্যমে মধ্যে লোককে সচেতন করা যাচ্ছে। তম্বাকু ছাড়িবা পাই দৃঢ় ইচ্ছাশক্তি অত্যন্ত জরুরি। পরিবারর সহযোগ, মনোবল এবং সঠিক পরামর্শ দ্বারা এই আসক্তিরু মুক্তি মিলিপারে। যদি আমি আজি তম্বাকুকু না কহিপারিবা, তেবে আসন্তাকালি গোটিয়ে সুন্দর সুস্থ সমাজ গঠন করিপারিবা। তেবে শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমরে আমি মানে আলোচনা করিবাকু যাউছে বিশ্ব তম্বাকু বিরোধী দিবস সম্পর্কে। তেবে এই বিষয়ে আলোচনা করিবা পাই আজি আমার সহিত উপস্থিত অছন্তি স্যার সঞ্জয় কুমার প্রধান। তেবে আসন্তু তাঙ্ক সহিত সাক্ষাৎ করিবা এবং তাঙ্ক সহিত আলোচনা করিবা বিশ্ব তম্বাকু বিরোধী দিবস সম্পর্কে অধিক কিছু কথা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আজি আপনার আমার বিকাশ ধারা কার্যক্রমকু বহুত বহুত স্বাগত।
1: ধন্যবাদ
0: স্যার। আজ আমার যে বিষয়বস্তুটি রয়েছে তম্বাকু বিরোধী সচেতনতা সুস্থ জীবন পাই গোটিয়ে আবশ্যক পদক্ষেপ এই সম্পর্কে, তেবে আপনার আমার শ্রোতা বন্ধু মানুষ জনাইবে এই যে বিশ্ব তম্বাকু বিরোধী দিবস কেবে পালন করা যায় এবং এই দিবস পালনর উদ্দেশ্য কোণ রয়েছে।
1: দেখুন, আজির যে বিষয়বস্তুটি আলোচনা করা আমি বসিছি যে তম্বাকু বিরোধী সচেতনতা,
0: আজ্ঞা,
1: এটা নিহাতি জরুরি। তো কেবে পালন করা যায়, ତମାଖୁ ବିରୋଧୀ ଦିବସ ନୋ ଟୋବାକୋ, ଆମେ ଟୋବାକୋ ୟୁଜ୍ କରିବାନି। ତ ସେଥିପାଇଁ ଆମର ସାରା ବିଶ୍ୱରେ ଗୋଟେ ଚିନ୍ତା ପଡ଼ିଲା ଧୀରେ ଧୀରେ, ଯେତେବେଳେ ଲୋକମାନେ ୟା ଦେହରେ ପୁରା ଅଭ୍ୟସ୍ତ ହେଇଗଲେ, ତ ତା ଭିତରେ ଲୋକଙ୍କର ଶରୀରରେ ବହୁତ ରୋଗ ବାହାରିଲା। ତ ସେଥିପାଇଁ ଏ ଗୋଟେ ଦିନ ନିଆହେଲା, ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ମେ ମାସ 31 ତାରିଖ ଦିନ ବିଶ୍ୱ ତମାଖୁ ବିରୋଧୀ ଦିବସ ଭାବରେ ପାଳନ କରିବା, ନୋ ଟୋବାକୋ। ଆଟଲିଷ୍ଟ ସେଇ ଦିନଟା ଗୋଟିଏ ଦିନ ପାଇଁ ସମସ୍ତେ ବର୍ଜନ କରିବା ପାଇଁ ସାରା ବିଶ୍ୱର ସମସ୍ତ ଦେଶ ତାଙ୍କର ଯାହା ତାଙ୍କ ପାଖରେ ସାଧନ ଅଛି ପ୍ରଚାର ପ୍ରସାର ପାଇଁ ଏବଂ ମାଧ୍ୟମ ଅଛି, ତାକୁ ନେଇକରି 24 ଘଣ୍ଟା ଆମେ ନୋ ଟୋବାକୋ ଅର୍ଥାତ ୟୁଜ୍ କରିବାନି। ପାନ ହଉ ଇଏ ହଉ, ସେ ତ ଟୋବାକୋର ବହୁତ କିଛି ପଦାର୍ଥ ଅଛି, ତାକୁ ଆମ ତାକୁ ବିଲକୁଲ ବନ୍ଦ କରିବା ପାଇଁ ମେ 31 ତାରିଖ ଦିନ ଧାର୍ଯ୍ୟ କରାଗଲା। ଏବଂ ତାପରେ ଆପଣ ଯେଉଁ କହିଲେ କି ଯେ ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ, ଆକ୍ଚୁଆଲି ଦେଖନ୍ତୁ, ପ୍ରଥମ ଯେତେବେଳେ ଆମର ନୋ ଟୋବାକୋ ଡେ ଏବଂ ତମ୍ବାଖୁ ବିରୋଧୀ ଦିବସ ପାଳନ କରା 1987 ମେ 31 ପାଳନ କରାଗଲା, ଏବଂ ସେଇ ଦିନଠୁ ମେ 31 ଧରା ହେଇକି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲି ଆସିଛି। 87 ଇଏ ପାଖାପାଖି ଧରନ୍ତୁ ଏଇଥରକ ଯେଉଁ ଆମେ 26 କରିବା, 2026 ପାଖାପାଖି ଆପଣଙ୍କର ହେଇଗଲା 39-40 ବର୍ଷ ହେଇଯିବ। ତ ତା ଭିତରେ ଉଦ୍ଦେଶ୍ୟ ଏହା ହେଲା ଯେ ମୁଁ ଯେମିତି ଟିକେ ସମ୍ୟକ ଧାରଣା ଦେଇଥିଲି ଯେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରୋଗ ହେଉଛି ତମାଖୁ ସେବନ ଦ୍ୱାରା, ହେଲା କି ଆମ ଭାରତରେ ଆମେ ଯେମିତି ଦେଖୁଛେ ଗୁଟ୍କା ଖାଇବା, ଖଇନି ଖାଇବା, ପାନରେ ଜର୍ଦା ମସଲା ପକାଇ ଖାଇବା, ସିଗାରେଟ୍ ଅଲସୋ ତମାଖୁ ହିସାବରେ ଯାଉଛି। ତ ଏସବୁରେ କ'ଣ ହୁଏ, ଆପଣଙ୍କର ମୁଖ ଗହ୍ୱର ଭିତରେ ରୋଗ ହେବା, ସେ ଯେଉଁଟାକି କ୍ୟାନ୍ସର ବୋଲି କହୁଛନ୍ତି, ଯେଉଁଟାକରେ ମାନେ ମଣିଷଙ୍କର ଜୀବନଟା କ୍ଷୟକ୍ଷତି ହେବ। ତ ଦେଖନ୍ତୁ ସେ ଭିତରେ ସରକାରଙ୍କର ବି ଆର୍ଥିକ ସମ୍ବଳ ଖର୍ଚ୍ଚ ହେଉଛି, ହସ୍ପିଟାଲରେ ଆଡମିଟ୍ ହେଉଛନ୍ତି, ଇଏ ହେଉଛନ୍ତି, ସରକାରଙ୍କର ଡାକ୍ତର ମାନେ ନିୟୋଜନ ହେଉଛନ୍ତି, କିଛି ସାହାଯ୍ୟ ବି ଆର୍ଥିକ ସାହାଯ୍ୟ ବି କରୁଛନ୍ତି ସମୟ ସମୟ ଅନୁସାରେ। ତାପରେ କିଛି ପରିସଂଖ୍ୟାନ ନେଲା ପରେ ସେମାନେ ଦେଖିଲେ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ପାଖାପାଖି ସାରା ବିଶ୍ୱରେ ଯାହା ଆନୁମାନିକ 70 ଲକ୍ଷ ଲୋକ ତମାଖୁ ସେବନ ଦ୍ୱାରା ମୃତ୍ୟୁ କରୁଛନ୍ତି, ଦୂରାରୋଗ୍ୟ ରୋଗ ଯେଉଁଟା କ୍ୟାନ୍ସର, କିଡ଼ନୀ ଖରାପ ହେବା, ମାଉଥ୍ କ୍ୟାନ୍ସର, ତାପରେ ଆପଣଙ୍କର ଲିଭର ସେରାସିସ୍ ହେବା, ମାନେ ଲିଭର ଡ୍ୟାମେଜ୍ ହେବା, ଏସବୁ ରୋଗ ଗୁଡ଼ାକ ବହୁତ ଅର୍ଥ ବ୍ୟୟ କରିବ, ସମୟ କରିବ, ଏବଂ ତାପରେ ବି ମଣିଷର ଜୀବନ ରହିବନି। ତ ପାଖାପାଖି 70 ଲକ୍ଷ ଲୋକ ବର୍ଷକୁ ତମାଖୁ ସେବନ ଦ୍ୱାରା ହିଁ ତାଙ୍କର ଦେହାନ୍ତ ହୋଇଯାଉଛି। ଏସବୁକୁ ଚିନ୍ତା କରିକି ଆମର ବିଶ୍ୱ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଂଗଠନ ଯେଉଁଟାକୁ WHO କହୁଛନ୍ତି, ୱାର୍ଲଡ ହେଲ୍ଥ ଅର୍ଗାନାଇଜେସନ, ଚିନ୍ତିତ ହୋଇକି ସେମାନେ କହିଲେ କି ଯେ ନାଇଁ, ଆମେ ଗୋଟେ ଲୋକଙ୍କୁ ସଚେତନତା କରାଇବା ବିଭିନ୍ନ ମାଧ୍ୟମ ଅନୁସାରେ, ପ୍ରତ୍ୟେକ ଦେଶ ତାଙ୍କର ସାଧନ ଏବଂ ମାଧ୍ୟମକୁ ନେଇକରି ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରନ୍ତୁ ଏଥିରୁ ଦୂରେଇ ରହିବା ପାଇଁ। ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ଏହା ହେଲା ମୃତାହତ ନ ହୁଅନ୍ତୁ, କିଛି ଭଲ ଜିନିଷ ଇଏ ନୁହଁ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉପରେ ହାନି ହେଉଛି, ଅର୍ଥ ବି ଯାଉଛି, ଲୋକଙ୍କର ପଇସା ବି ଖର୍ଚ୍ଚ ହେଇଯାଉଛି ଅନ୍ୟସେରି। ତ ସେଇଥିପାଇଁ 1987 ମସିହା ଠାରୁ ମେ 31 ତାରିଖକୁ ଧାର୍ଯ୍ୟ କରିକିରି ଆଜି

আকাশবাণী রাউরকেলা শ্রোতাবন্ধু কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 মেগাহার্টজ যোগে প্রচার করছু হিন্দি সিনে সঙ্গীত কার্যক্রম প্রথমে আসন্ত শুনিবা কথাচিত্র আজ কা গুন্ডারাজ কণ্ঠশিল্পী মানে হলে অভিজিৎ এবং সাধনা সরগম সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন গীত রচনা সমীর

চান্দিনীর কথাচিত্রেরও পরবর্তী গীত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সঙ্গীত নির্দেশনা শ্রীভারী, গীতারচনা আনন্দ বক্সী।

কণ্ঠশিল্পী মিনে হেলে, কবিতা কৃষ্ণমূর্তি এবং শ্রেয়া ঘোষাল। সঙ্গীত নির্দেশনা ইসমাইল দরবার, গীতারচনা নুসরত বাদার।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তি গীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচান্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 408তম অধ্যায়। প্রযোজনা সুহাস মহান্তি।

হেমন্ত শুনিতা বচন কোপনয়নে ত্রিলোচন গইলে শুণ বাণাসুর রথে যে ধ্বজ অছি তোর সে ধ্বজ রথু যেতে বেড়ে ছিড়ি পড়িব মহিতলে এ ভুজ।

0: শ্রোতাবন্ধু প্রচারক হল অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 408তম অধ্যায়। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর।
1: বন্ধু আপনার পিলার এক উত্তম ভবিষ্যৎ গড়া চাহুমান কি তেমন আজ হি কন্টাক্ট করতু সাইকোলোজি কাউন্সিলর সিআইএসসিই হেল্পলাইন কাউন্সিলর ওয়ার্কশপ ট্রেনর শ্রীযুক্ত অশোক পট্টনায়ক। কন্টাক্ট নম্বরটি হল 9438053574। আজ হি কন্টাক্ট করতু ও গড়ন্তু আপনার পিলার এক সুন্দর উত্তম ভবিষ্যৎ।
2: যোগ যোগ কেবল শরীর ব্যায়াম নুহে, যা মন শরীর ও আত্মার সুন্দর সমন্বয়। প্রতিদিন কিছু সময় যোগ দেলে আমার জীবনের সুস্বাস্থ্য সুখ ও শান্তি ভরিদেব। যোগ হচ্ছে সুস্থ শরীর ও সুস্থ মন পাই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ উপহার। তেম যোগ করন্তু, রোগ দূর করি সুস্থ জীবন আপনান্তু।
3: সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা, বজ্রপাত প্রতি সাবধানতা। যথা ঘড়ঘড়ি শব্দ শুনিলে খোলা স্থানর যথাশীঘ্র কোণসি পোকা ঘর ভিতরকু চালি আসন্তু। গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু নাহি। খোলা পড়িয়া বা ক্ষেতরে রুহন্তু নাহি। নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকি জুকি হই বসি যাআন্তু। মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করে দিয়ন্তু। বিজুলি মারুথিবা সময়রে যদি আপন কার বস বা অন্য মোটা চাদর থিবা যান ভিতরে অছন্তি তাহলে পদাকু বাহারন্তু নাহি। সাইকেল বা মোটর বাইক চলান্তু নাহি। লুহা খম্ব বিদ্যুৎ তার ইত্যাদি ঠারু দূরে রুহন্তু। পোখরী বা জলাশয় নিকটরে রুহন্তু নাহি। যদি আপনার পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি তাহলে যথাশীঘ্র বাহারি আসন্তু। ঘড়ঘড়ি মারুথিবা সময়রে গুড়ি উড়ান্তু নাহি। হাতরে মাছ দ্বারা বনিসি লুহা বেণ্ট ছতা বা লুহা ছড় ধরন্তু নাহি। ঘর ভিতরে থিবা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি রুহন্তু। বিদ্যুৎ প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা।
0: উপভোক্তাঙ্ক পাখারে পহঞ্চিবা পাইঁ সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্ররে বিজ্ঞাপন বুকিং পাইঁ ডায়াল করন্তু এই টেলিফোন নম্বরকু 8249809672। ফোন নম্বরটি আউথরে কহি রাখুছি 8249809672।
1: শ্রোতা বন্ধু আপনার জানন্তি কি আম রাউরকেলা সহরর জনে সুনাম পরিচিত ভলিবল খেলাড়ি সস্মিতা দাস, যে কি এবে জাতীয় স্তরের রেফি রূপে কার্যরত। আউ এহা রাউরকেলা সহর পাই এক গর্ব গৌরবর কথা। আম রাউরকেলা সহর মধ্যে খেলা জগতরে কিছু কম নুহ।
4: যদি আপনার ভি চাহুছন্তি নিজ অঞ্চলের পালা কার্যক্রম পরিবেশন করাইবা পাই তেবে যোগাযোগ করন্তু সুন্দরগড় জেলার সুনামধন্য পশ্চিম রত্ন পালা গায়ক শ্রী ফকির মোহন বাড়াঙ্কু। যোগাযোগ নম্বর 9439286858। আজ্ঞা হ, 9439286858।
0: আকাশবাণী রাউরকেলা। এবে আসন্তু শুনিবা নারী মহল কার্যক্রম। কার্যক্রমটি প্রযোজনা করেছেন বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার মোনালিসা গৌড়।
1: নমস্কার শ্রোতা ভণী, 102.6 FM র নারী মহল কার্যক্রম আউ এক নূতন অধ্যায় আপন মানুষ স্বাগত। কার্যক্রম প্রযোজনায় বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনায় মু আপনার রেডিও সাথী মোনালিসা। শ্রোতা ভণী, বর্তমান ঋতুচক্রর পরিবর্তনতা, গ্রীষ্ম দিনর সময়। এই গ্রীষ্ম দিনরে অংশুঘাত হেবার সম্ভাবনা সহিত শিশুমানঙ্ক মধ্যে অনেক প্রকারর রোগ হেবার সম্ভাবনা রয়েছে ও হইথায় মধ্যে। তেণু যেহেতু ঘরর মুখ্য কেন্দ্রবিন্দু মা, তেণু মাটিকু এহাপ্রতি বিশেষ ধ্যান দেওয়া পড়িব। পিলামানঙ্ক মধ্যে সাধারণত ঋতুচক্রর পরিবর্তনতা অনুযায়ী ভিন্ন ভিন্ন শারীরিক সমস্যা বা রোগ হইথায়, যাহাকি এহা এক সাধারণ কথা। কিন্তু সাধারণ কথা হইতিলে মধ্যে এই সমস্যা শিশুর শারীরিক, মানসিক, বৌদ্ধিক, শিক্ষাগত তথা অন্যান্য ক্ষেত্রে মধ্যে প্রভাব পকাইথায়, যাহাফলরে মাটিয়ে এই কথাকু বিব্রত হয়ে পড়ে। তেণু এই সমস্যার সমাধান কিপর হয়ে পড়ব ও এপ্রতি মাটিয়ে কিপর সচেতন হওয়া আবশ্যক সে সম্পর্কে আসন্তু জাঁবা অনেক কিছু কথা শিশু বিশেষজ্ঞ ডাক্তার আশুতোষ ত্রিপাঠীঙ্ক ঠারু। কিন্তু তা পূর্বর শুনে নেবা এই সুন্দর গীতটি। গীত পরে জাঁবা কার্যক্রমর আলোচনা সম্পর্কে অনেক কিছু কথা।

0: ওআরএস দিয়ন্তু, তারপরে ডাউট হলে আপনার ডক্টরের পাখ।
1: শ্রোতা বন্ধু, এইটি শেষ করুচু আজির নারী মহল কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। স্টুডিও ঘড়িরে সময় বর্তমান সন্ধ্যা 6টা হওয়াকু যাচ্ছি। এবে শুণন্তু হিন্দিরে সম্বাদ রিলে করি প্রসার করুছু আকাশবাণী দিল্লিরু।

শ্রোতা বন্ধু শুনিলে মিনতি পাণিগ্রাহী কণ্ঠরে কতটি ওড়িয়া ছান্দ সঙ্গীত। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর।

0: বহু
1: হ্যাঁ মা
0: এই ঘরর কিছু নিয়ম আছে
1: যেমিতি কি
0: এটি ক্যাশ র পরম্পরা নাহি
1: তো নেণ দেণ
0: সেইটা আমি ডিজিটাল পেমেন্ট করু
1: ও
0: যেমিতি ইউপিআই রে
1: আচ্ছা
0: হ্যাঁ আউ শুন আউ গোটে নিয়ম আছে
1: সেইটা কোন মা
0: তো মুহ দেখাবি ইউপিআই রে মিলিব
1: আপন বিনা মা
2: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
1: সহজ অটে প্রতিটি নেণ দেণ
3: সিনে সঙ্গীত কার্যক্রমে শুণন্ত পরবর্তী গীতটি মোহরা কথচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন পঙ্কজ দাস এবং সাধনা সরগম।

0: শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। এবে শুনন্তু সমাচার সন্ধ্যা এবং পরে পরে শুনিবে ইংরেজিরে সংবাদ। রিলে করুছু আকাশবাণী দিল্লির।
1: ছন্দ 100.4।

শ্রোতাবন্ধু কার্যক্রম শুণুলে বিবিধ ভারতীর স্টুডিও ঘটির সময় বর্তমান রাতে দশটা এবে আসন্ত শুনিবা গীত এবং গজল কার্যক্রমে আজি তালাত আজিজ গাইতেবা কেতেগোটি গজল।

0: শ্রোতাবন্ধু, গীত এবং গজল কার্যক্রমে আজ শুণিলে তাহলে তজিজ কণ্ঠে কতগোটি গজল আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘটির সময় বর্তমান রাতে 10:30। এবে আসন্তু শুণবা শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে আজ উস্তাদ বড়ে গুলাম আলী খান দ্বারা পরিবেশিত শাস্ত্রীয় গায়ন রাগ আদন বাহার। কিন্তু তা পূর্বর রয়েছে কিছু সূচনা।
1: মন কি বাত হ্যায় জন জন কি সবই কি কুছ অপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে আলাদা আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে ভি। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি সবই কি কুছ অপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সবি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি সবই কি কুছ অপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী জি কি মন কি বাত কা হিসা বন সকতে হ্যায় ইসকে লিয়ে আপ আপনে সুঝাও 29 মই তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যায় ইয়া ফির 1922 পর ভি কল কর সকতে হ্যায়। আপনে সুঝাও নমো অ্যাপ ইয়া মাই গভ কে ওপেন ফোরাম মে পোস্ট কর সকতে হ্যায় ইয়া পোস্ট বক্স নম্বর 111 আকাশবাণী দিল্লি পর ভি ভেজ সকতে হ্যায়। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।